0: Hey, this is Kimale, and I want you to tune in at ycradio.org. Make sure you tune in. I'm serious.
1: York College আপনার জন্য একটি বার্তা আছে। York College পরীক্ষা কেন্দ্র এখন ইংরেজি ভাষার দক্ষতার জন্য TOEFL পরীক্ষার ব্যবস্থাকারী। এবং আপনি যদি দ্রুত কলেজ শেষ করতে চান তাহলে ক্ল্যাপে অংশগ্রহণ করুন। ক্ল্যাপ কলেজ বোর্ড দ্বারা উন্নত এবং 40 বছরের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত কৃতিত্ব পরীক্ষা। হ্যাঁ, আপনি যা শুনছেন তা ঠিক। York পরীক্ষা কেন্দ্র এই সব সুবিধা প্রদান করছে শুধুমাত্র আপনার জন্য। আমরা এসি ভবনের 94-20 গাই আর ব্রুয়ার বুলেভার্ড, জ্যামাইকা, নিউ ইয়র্ক, রুম নম্বর 1G05 এ অবস্থিত।
2: Hi, I'm Kenny Williams.
3: And Lisa Ray.
2: We'll be hosting a show called Laugh Therapy, a show focusing on the healing power of comedy, using anecdotes, discussions, and interviews. We'll show you how laughter is the medicine for the soul. Tune into ycradio.org every Wednesday at 2 p.m. with your host, me, Kenny Williams.
3: And Lisa Ray.
2: Make sure you listen in on a free TuneIn app on any mobile device or ycradio.org. The voice of today's generation.
4: 'Cause I ain't no joke.
5: Our veterans risked it all to protect our freedom. One of the best ways to say thank you is to volunteer to support them. At a time in history where kindness is a virtue, volunteering at a therapy bag event, teaching a craft class, or simply helping veterans at a hospital means a lot. For over 47 years, Help Heal Veterans, a not-for-profit organization, with the support of citizens like you, has